0: পাসওয়ার্ড দিয়েছে আমাদের উপর।
1: Thank you very much, Armadale. Bye for now.